প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান। এবারে শুনবেন শ্রীলঙ্কান গান চেমারা ওয়েরা সিংহের কণ্ঠে, এরপরে লালন সার গান শুনবেন জামালউদ্দিন টুনটুনের কণ্ঠে, এরপরে ইজিপশিয়ান গান শুনবেন মাহমুদ ইল ইসলির কণ্ঠে।

প্রেসরতা এই গানটির সাথে শেষ হলো আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন নজরুল সঙ্গীত ইসমত আরার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, নজরুল গীতি শুনলেন ইসমত আরার কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর, আবার বলছি এক নম্বর, সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে হালাল রুচি সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা বেজে 20 মিনিটে। নজরুলবর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম অংশী সকাল 7টা বেজে 45 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8টা বেজে 30 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2টা বেজে 20 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত ফোন ইন অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল 4টা বেজে 5 মিনিটে। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে। বিকেল 5টা বেজে 30 মিনিটে লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যে 7টা বেজে 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা বেজে 30 মিনিটে। রাত 8টা বেজে 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9টা বেজে 5 মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস সর্বরক্ষিত অনুষ্ঠান বন্ধন রাত 10টা বেজে 5 মিনিটে। পবিত্র ঈদে মিলাদুল নবী 1448 হিজরি 2026 খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহি আলাইহি সাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠান রাত 10টা বেজে 30 মিনিটে। এফএমের অনুষ্ঠান এখন এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিত।

শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশতীয় অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।